0: दोस्तों बॉलीवुड अपडेट में आज के लिए बस इतना ही। अब आप सुनेंगे वांचो श्रोताओं का कार्यक्रम वांचो भाषा में समाचार, तो बने रहिए आकाशवाणी ईटानगर के अरुण FM 103.1 MHz के साथ।
1: ইজা আকাশবাণী ইটানগর আনি অক্টোবর নি আজ ওক তারিখ মঙ্গলবার ই পংহাস আজম বাজি পুঞ্জি মিনিট মি পিছন কেম ওয়াঞ্চ চাই কাপং কাপাই পংমা কাহা পাই ফালে ওয়াং কাপ ওয়াংসু ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং এ দেশ চাহু জানহু ডিফেন্স পুমজং ইজান জাই তামতাই লে আচাক আজং পুগু মা দেশ মেরিটাইম পাওয়ার আচেনা চং আং ইন্ডিয়া আং তা চা কজং কে মেরিটাইম ইকো সিস্টেম তাই নং আং কে মোট চং তৈলে বানসেলে চিয়া কা আনি বিশাখাপট্টনম হনুই মক্যা হিন্দুস্তান শিপ ইয়ার্ড লিমিটেড HSL টি লেমখ জিং নুই মা ফ্লিট সাপোর্ট শিপ ওয়ান লঞ্চ হন ফ্লিট সাপোর্ট শিপ ফাইভ হানপক মক্যা কিল নম বোমা শিপ ওয়ে ফোর হিয়া তা হো আজম টনস গোলিয়াথ ক্রেন হোকা ডাপেনটোল ওভেন কে জংবন কা জে মা ওয়ানলে বোমা মিস্টার সিং এ HSL মা আনি হোকা ডাপ কে হাজা মোথোসু ফো ইন্ডিয়া মেরিটাইম পুমজং জান জে আচাক আজং হু পুকু মা চুয়ন কে তা খাট খা কে ইউ চিকাপ চোন চেন চাং তৈ পু লে ওয়ানলে অরুণাচল প্রদেশ এ প্রধান মন্ত্রী আবাস যোজনা আরবান PMAYU বোমা PMAYU 2.0 স্কিম নি মতো সথো হামিজং মা লে ইউ মক সালে থো লান কে হানপক মা আং হক আনি বেস্ট পারফর্মিং স্টেট এভার্ড প্রাইজ কাপলোলে বোমা স্টেট আং হাজা এভার্ড মানি নিউ দিল্লি মা মিনিস্ট্রি অফ হাউসিং এন্ড আরবান এফেয়ার্স MOHUA হোথম এ ওয়ার্ল্ড হ্যাবিটেট ডে নি মান মা আঙ্গত আসোক এ দ্য ফাংশন টু সো মা কোতনলে হাজা বামা স্টেট ডিপুটি চিফ মিনিস্টার চৌন মেন এটা সোশ্যাল মিডিয়া পোস্ট কাহ মা হাজা এভার্ড হালে কাপ লো কে হানপক মা স্টেট খানক নু আং চি মৌমে গাদং তাই কে কাই এন্তো হো এন্তো লেন স্টেট এ হাজা রেকগনেশন স্টেট গভর্নমেন্ট ডিপার্টমেন্ট অফ আরবান এফেয়ার্স থাম আরবান লোকাল বডিস থাম ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন থাম হিয়া নোকে স্টেক হোল্ডার থাম এ PMAYU হিয়া PMAYU 2.0 স্কিম আংকিয়া মথো সজু খানখি মক লে মক সাকিয়া অংত কাপ লো কে চাংপু লে ভানজেলে অরুণাচল প্রদেশ আংকিয়া রাজ্যসভা MP তাই তাগা চুনচুন লে লংডিং ডিস্ট্রিক্ট মা ইন্দো মিয়ানমার বোর্ডার লংজি ইয়াং তো ইন্ডিয়া আংকিয়াতা হোসুক টিংখু আং সত্তাইকা ওয়াক্কা নোকমা আঙ্গত আসোকা হোথম আকু আংপা রাষ্ট্রীয় পোষণ মা প্রোগ্রাম তুসোমা হাকলে MP তাগা কয়া তুসোমা টিংখু হাকা তো আসুয়াই ওয়েলফেয়ার হিয়া খানাকু কাকুলাক জিং মোদ সত মোকসা হু আনকিয়া হানপাক মা আং হাজা ওয়াক্কা নোক আংকিয়া আঙ্গনবাদী মনমি থাম হিয়া আশা দিদি থাম আং ফেলিসিটেশন কতলে বোমা কাহোমা আজং বাজা তুসো মা পংচ ওয়াক্কা MLA হনচুন গান্ধম লংডিং ডিস্ট্রিক্ট DC কুনাল যাদব ZPC লংডিং লোপং ওয়াংহাম হিয়া মহামা মুখাত খা খা খানাক ফোচু হাকা হাইলে বাকলে অরুণাচল প্রদেশ টুরিজম মিনিস্টার PD সোনা এ মানি তাওয়াং হনুই মচুনচুন লে বাই আঙ্গত আসো আংকিয়া নর্থ ইস্টার্ন রিজন হানপক আংকিয়া হোথম বন আলি আংপা ইন্টারন্যাশনাল টুরিজম মার্ট পোন পোন তুসো হানপক মক্যা মোচন কাঠন পাক টিকটো আং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ টুরিজম মখং ক্যা রিপ্রেজেন্টেটিভস থাম বোমা স্টেট টুরিজম ডিপার্টমেন্ট তাওয়াং ডিস্ট্রিক্ট খিয়া ওয়েস্ট কামিং ডিস্ট্রিক্ট অফিসার্স থাম ফাইতা রিভিউ মিটিং তুসো আসো আফলে কাহোমা আজং বাজা তুসো মহোম এ হাজা হোথম বন আলি আংপা ইন্টারন্যাশনাল টুরিজম মার্ট পোন পোন তুসো জু মকে পাংনু হোলি হোম মোসত মোচন কাঠন মো হিট খিট লে ইউ বানেজেলে নামসাই হনু ইয়ং MLA চাও জিং নু নামচুম এ মানি তিরাপ ডিস্ট্রিক্ট খুনসা হনু মকে নেহরু স্টেডিয়াম মা আসো আফো কে হোথম আজম আংপা সেন্ট্রেল রংহান কুয়া ফেস্টিভেল পোন পো তুসো ওয়ান কে জং ওয়ান কাজে মা খানাক নু আং ইয়াউ মা বাং কে মা ইন্ডিজিনিয়াস হোম খোসত ওয়ান বো মা জিং ইয়াউ হিয়া জাম জাং হোনে জে ফো সে সেন লে থাম আং আজং মং কে মোট লে ওয়ান দে emile namchum ejebu ma phainu cha san chandan pho mama homo khosat valam hotong hoching phai asayalo angsat le ngonui kangan le chi abataban tai kya ka ngai entol cha san pho ang ma phai thakdan mi pami tei tham makhang e yoma bangya mama saishun hia homo khosat valam pho anola kap ang azong mong hai olwan kya po ma tirap district ang kya ma ma mo li kan khanak nu ang ma nitak khajing textile hia ligza niza motifs po gi tagging hon la kap ang azong mong hai lechu vande emile nam chum aje bo ma nam sai honoi ma chon chon leta audio recording studio w pul van an tole nokte ya tutsa li kan cha san pho ang haja studio to hai dong an kya amul jo ma ma sai jang ka jang pho document hon document han le kap ang tumuta mokasa hai ol chu van le meteorological center itanagar mci to khang arunachal pradesh ang kya west coming papum pare tirap ya longding district po ma ani zaita honu to jam adunga khingpu e le watela la ke ta yellow alert ka ho phale taile india here west indies des ni ba ma tham aga match about ang kya t20 international cricket ba pan tournament ang kya ho wang match ani lucknow honui ma भारत रत्न श्री अटल बिहारी वाजपेयी इकना क्रिकेट स्टेडियम मा अबौ ए चंगतेले बो महाजा मैच आजा क्या जंगनक अनदबाजी तु मखंग ए होवंग वंगै काहोमा आजंग बाजी बो महाजा टूर्नामेंट अंके मामो थम अली मैच इजेले नि आकु तारिक नि रांची होनोइमा बनमता तारिक नि इंदौर होनोइमा बन अली तारिक नि हैदराबाद होनोइमा बोमा बन अनत तारिक नि बेंगलुरु होनोइमा ले अबव पानी चंगतेले काहो इवै इजा आकाशवाणी ईटानगर कापे में साया पहाई पोंवा इजा साय बान्यम पोंगला हमलिंग मा पों कापे
2: एचआईवी कपली बामा तिकला यंग चिन थेबा हायवाई होनु चंगपु एचआईवी कप हलके कपली फाइके जमैके अजी होखन होली चिताई ले जी पमके हनिंग का कामी तो तब दो के मत कोई मखांग यंग तब बा अंतोले होनुंग के होसा तोले अताई ले पढ़ाई ले आका थंग है हाया का तमले गोतों के जक असब अपों के तमले सालिंग के मुनखा मुनसों ऐसा केनिंग के खांगे ले मंतराई एचआईवी का तैरा चले पानों को हनिंग के बामा पंपन मा यंग सिंग यंग लब थे बा काकलक रिंगले अमेले सन्नोलंगोंग कपै एचआईवी काकली थों तारा हनिंग का बामा अताता आंग अपोनोले को काक तैदा चले वान के बोमा अताता तो जू तक्यक तकोन हायबा मपंगनू सिंग से थे बा नेशनल एड्स हेल्पलाइन